শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনিপার টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক প্রচার করুছু বরিষ্ঠ নাগরিক মানক বিশেষ কার্যক্রম অস্তরাগ উপস্থাপনা করেছেন রাজশ্রী সাহু, প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক। কার্যক্রম অস্তরাগ

শ্রোতাবন্ধু নমস্কার, আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত অস্তরাগ কার্যক্রমের আউ এক নূয়া অধ্যায়কু আপনমানক স্বাগত। উপস্থাপনারে মু রাজশ্রী সাহু। শ্রোতাবন্ধু, আগুক আসুছি বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা। বিশ্বর কোণ অনুকোণর শ্রদ্ধাল আসি পুরীরে একত্রিত হেবে। লক্ষ লক্ষ ভক্ত অপলক নয়নরে সেই চকানয়নকু চাহি রহিবে। সতরে ভক্ত ভগবানকর এই দিব্য মিলনর সাক্ষী সাজিব বড়দাণ্ড। ভক্তিরে কাহা আখিরু অশ্রু ঝরিযিব, তো ভক্তিরে কি বিভোর হয়ে নাচি উঠিব। বাস্তবিক ভক্তকু ভেটিবা পাই মহাপ্রভু দাণ্ডকু ওলহি আসন্তি। ভক্ত ভগবানকর এই দিব্য সম্পর্ক সতরে খুব নিয়ারা। রথযাত্রা পূর্বরু স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে যাইছে এবং বর্তমান মহাপ্রভু জ্বরে পীড়িত হয়ে অনসর ঘরে বিশ্রাম নেউছন্তি। আও মহাপ্রভুঙ্কু বিষেবা যোগাউছন্তি দয়িতাপতি সেবক। কুহাযে যথা দেহে তথা দেবে। মানুষটি যেমিতি জ্বরে পীড়িত হুয়ে, মানুষটিকু যেমিতি সেবা আবশ্যক পড়িথায়, সে যেমিতি ঔষধ খায়, সেইভাবে ভাবে মহাপ্রভু মধ্য জ্বরে পীড়িত হেউছন্তি, ঔষধ খাউছন্তি, তা সহিত সেবা শুশ্রূষা মধ্যে পাউছন্তি। পৃথিবী পৃষ্ঠের ধরাবতরণ করিথিবা সবু জিনিস বা সবু বস্তু এবং সবু ব্যক্তি গোটিয়ে নির্দিষ্ট আয়ুষ নিয়ে জন্ম হয়েথান্তি এবং সেই নির্দিষ্ট আয়ুষ মধ্যে সেমানে নিজের কর্ম ও ধর্ম সম্পাদন করিথান্তি। শিশুটিয়ে কিশোর হুয়ে, কিশোরটিয়ে যুবক হুয়ে এবং যুবকটিয়ে বার্ধক্য লাভ করিথায়। এবং সেই অনুযায়ী প্রত্যেক পর্যায়ে কিছু নির্দিষ্ট কর্ম এবং ধর্ম জড়িত হয়ে রয়েছে। সরকারি খাতা খতিয়ানরে 60 বর্ষ হয়ে গেলে আমি কহুছু সে বরিষ্ঠ নাগরিক পর্যায়ে পৌঁছিছন্তি এবং সে নিজ কর্মক্ষেত্রর বিরাম নেবার সময় আসি যাইছে। হলে মহাপ্রভুঙ্ সেবা এভাবে নিয়ারা যে যাহার কোণী নির্দিষ্ট বয়স সীমা না, শিশুঠার বয়স্ক সমস্তে মহাপ্রভুঙ্কর সেবক। খাস করে দৈতাপতি সেবকঙ্ কথা কহিপারিবা আমি। শিশুঠার আরম্ভ করে বয়স্ক যে প্রত্যেক বর্গর দৈতাপতি সেবক মহাপ্রভুঙ্কু সেবা করিবার সুযোগ পাইথান্তি। মহাপ্রভুঙ্কর ঘোষযাত্রা সম্পাদন হেউ বা নবকল্পর সময়ের ব্রহ্ম পরিবর্তন হেউ বা অনসর ঘরে মহাপ্রভুঙ্কু সেবা করিবা হেউ, দৈতাপতি সেবকঙ্কর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ব্রহ্ম পরিবর্তন সময়ের বরিষ্ঠ দৈতাপতিঙ্কু হি খোঁজা পড়িথায়। সেইপাইন তো কুহযায় সেবায়ত মানে যেতে বরিষ্ঠ হুঁতি সেমানে সেতে অভিজ্ঞ হুঁতি এবং তা সহিত সে নূতন পিঢ়ির সেবায়ত মানক পাই প্রেরণার উৎস পালটন্তি। তবে শ্রোতাবন্ধু, আজির কার্যক্রমরে আমি ভেটিবা জন এভাবে সেবকঙ্কু যে মহাপ্রভুঙ্ক শ্রীঅঙ্গ সেবা করিবার সৌভাগ্য প্রাপ্ত

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। প্রচার করুছু শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম।

শ্রোতাবন্ধু বর্তমান কহি রখুচু চলিত অধিবেশনের প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রম সূচনা আজি সন্ধ্যা 6:10 শুনিবে এক ওড়িয়া ভক্তি সঙ্গীত 6:15 প্রচার করিব এক দেশাত্মবোধক সঙ্গীত শুনিবে ওড়িয়া আধুনিক গীত সন্ধ্যা 6:20 সন্ধ্যা 7:30 শুনিবে কার্যক্রম কিষান বাণী আজির প্রসঙ্গ রয়েছে এ মাসর চাষবাস এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর শুভম আচার্য সহকারী প্রাধ্যাপক ক্ষেত্রবিজ্ঞান বিভাগ শিক্ষা ও অনুসন্ধান বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বর রাতে 8:00 প্রচার করিব আইসিসি টি20 মহিলা ক্রিকেট বিশ্বকপ 2026র অফ টিউব কমেন্ট্রি শুণবে উভয় ইংরাজি এবং হিন্দি ভাষার আজর ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মধ্যে এই ম্যাচটি শুণবে ইংল্যান্ডর লন্ডনরে লর্ড ক্রিকেট গ্রাউন্ড ঠারে শ্রোতাবন্ধু শুনিলে চলিত সান্ধ্য অধিবেশনের প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমর সূচনা

শ্রোতাবন্ধু, বর্তমান কহি রখুছু আগামীকালি প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়া কার্যক্রমের সূচনা। আগামীকালি প্রাতঃ 6:05 শুণবে ভক্তি নৈবেদ্যের কার্যক্রম বন্দনা শুণাইব আকাশবাণী কটক কেন্দ্র। 6:40 প্রচার করবু গোস্বামী তুলসীদাসঙ্ক বিরচিত শ্রীরামচরিত মানস, শুণবে 127তম অধ্যায়। 7:25 প্রচার করবু কার্যক্রম ক্ষেত্র মহিমা। 8:30 শুণবে শ্রীক্ষেত্র মাধুরী, শুণাইব আকাশবাণী কটক কেন্দ্র। 9:30 কার্যক্রম প্রচার করবু হিলোল। সূচনা এবং মধুমূর্ছনার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি আপনার শুণবে 10:00 সময়। শ্রোতবন্ধু, শুণলে আগামীকালি প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়া কার্যক্রমের সূচনা। বর্তমান কহি রখুছু পাণিপাগর সূচনা। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে ওড়িশার বিভিন্ন জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন সমুদ্র অঞ্চলের ঘণ্টা প্রতি 45-55 কিলোমিটর প্রতি ঘণ্টা বেগরে পবন বহিবার সম্ভাবনা রয়েছে। এসহ সমুদ্র অশান্ত রয়েছে সূচনা থাকার আসন্তা 7 জুলাই পর্যন্ত মৎস্যজীবী মানুষ সমুদ্র মধ্যকু ন যাওয়া পরামর্শ জারি করা যাই। আসন্তা 24 ঘন্টা মধ্যে পুরী, গজপতি, গঞ্জাম, নয়াগড় জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের বিজুড়ি ঘড়ঘড়ি সহ হালুকারু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এবং এমন্তে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। শ্রোতাবন্ধু, শুণলে পাণিপাগর সূচনা।

শ্রোতা বন্ধু, অধিবেশনের সময় হয়েছে। প্রচার করুছু এক ভক্তি সঙ্গীত। গীত রচনা করেছেন গীতিকার বদ্রী মিশ্র এবং কণ্ঠরে সাজিয়েছেন শ্রীচরণ মহান্তি।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত। তেবে প্রথমে শুণন্ত দিওয়ানা দিওয়ানী কথাচিত্রর। গীত রচনা করেছেন বাপু গোস্বামী এবং কণ্ঠদান করেছেন কণ্ঠশিল্পী সান।

0: শ্রোতা বন্ধু, শেষ হল এটি ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্র। শুণন্তু ওড়িয়ার সম্বাদ প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র।
1: সম্বাদ পড়ুছন্তি প্রজ্ঞা পরিমিতা জেনা। আসন্তকালিঠারু ইন্ডোনেশিয়া গস্তরে যাবে প্রধানমন্ত্রী। কেরলর কোচিঠারে আসন্তকালি আরম্ভ হব ব্রিক্স মহিলা কার্যকরী গোষ্ঠী বৈঠক। ভূমিকম্প সময়ের সহায়তা পাই ভারতকে কৃতজ্ঞতা জনাইলা ভেনিজুয়ালা। ওড়িশা সমেত কেতক রাজ্যে অতি প্রবল বর্ষা হওয়া নেই পানিপাগ বিভাগ পক্ষ সতর্ক সূচনা জারি। এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মধ্যে আউ কিছু সময় মধ্যে খেলা যাব আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপর ফাইনাল ম্যাচ।

0: সহিত সম্পর্ক পটিব সুখরে বার্ধক্য সুরক্ষিত হেব অন্নদাতা সুরক্ষিত হেব অন্নদাতা।
1: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা দ্বারা ক্ষুদ্র নামমাত্র কৃষক ভবিষ্যৎ হব সুরক্ষিত।
2: আউ 60 বর্ষ বয়সের মাসিক 3000 টাকা পেনশন হব সুনিশ্চিত।
1: 55 টাকার 200 টাকা পর্যন্ত মাসিক কিস্তি দেই প্রবেশ করি পারিবে। 18 রু 40 বর্ষ বয়সের কৃষক
2: এই অংশদায়ক যোজনার সরকার দেবে সমান ভাবে যোগদান।
1: সমস্ত কৃষক ভাই ভী এই লাভদায়ক যোজনার লাভ পাই জনসুবিধা কেন্দ্র যাতে
2: আউ নিজের নিঃশুল্ক নামাঙ্কন করতু।
1: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা অন্নদাতার পরিশ্রম সম্মান পেনশন দ্বারা সুরক্ষিত সেমানক জীবন। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় দ্বারা জনহিতরে জারি।

0: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରାୟୋଜକ ଥିଲେ କୃଷି ଓ କୃଷକ କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରଣାଳୟ ଭାରତ ସରକାର।
1: শ্রোতাবন্ধু প্রচার কলু আমার দ্বারা প্রস্তুত কার্যক্রম কিষাণবাণী প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা করে সোনালী পড়িহারি প্রকাশ রথ এবং রঞ্জন কুমার মুদুলি। আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর।